घर ले जा प्यार का थाईला, I'm flying solo लाइला, हिलक गाना, हिलक धमाका बीट गाना, हिर सब उजाला रेडियो टीसीएम वन इप्सिता इन देसे सिंगल सॉन्ग रिलीज गाना. Geniet waar je bent en geniet samen met Ujala Radio van de heerlijke gevarieerde Ghana vandaag. Uit de film Yara, de stem van Sean Ankitewari en Siddharth Pandit in deze groep Surat Ghana, Organa Kanaan, Hardefa.

0: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए।
1: यू आर Dit is Edwin Gerritsen van de ANWB. Er staan files op de A12 Arnhem richting Utrecht, tussen knooppunt Waterberg en knooppunt Grijsoord, 10 minuten vertraging. A28 Zwolle richting Amersfoort, van knooppunt Hoevelaken een kwartier. A73 Nijmegen richting Maasbracht, tussen Linde en Maasbracht een kwartier. De N276 Maasbracht richting Brunsum, tussen Maasbracht en Koningsbos een kwartier oponthoud. Dat heeft te maken met de werkzaamheden op de A2. En tot zover de ANWB Verkeersinformatie.